0: rāngi ki ngīn mi tīk chīk ngā tēs gōrmē nī kāng ngā tēs yuwa bā sē dī tsuk sī qodā tī āfāt tū nā ngā tēs zgrāt pēmī nā dī mōzān ngā tēs lēmī frā lūks bachā o sā dī sāt HDU sābīs ngā tāng dāksā khaskui gā mōs ki gā mālsā chī kā ngā tēs chūliyā yā shaktarāshī mā bā yod nā training pruning mā bā yod nā yā shēp chī chōsē mā chua yod nā chūli ngā tēs jangalī shakalī kā phūt tāng sūt nā dū nā z dōkhar mā nā mā mē yōng sēs chā nā dīs pērā wā khak chē yu khān sā pē chā dzē bā nā ngā tāng thōng mā shēn dō yu kī dā rē ngā sū chī kēs irāngi orchard pē nūk, jubāq pē nūk, tsās pē nūk yā chūli kūshū yod pē dē mā tsā nā nūk khos gyalā zōstā chī kā gē tē dūn lā tā lūks bā sē, training, proning bā sē yā dhū ar gyalā zōstā chī kā shakhtarā shī bā sē dhū nā z dōkhar pū kām yōng mā tāng tōng nō khā yō chā nā ngā tēs gā mā tsā chī kā yā pū tē tāng sē jāg sē dī chūlīn lā dī training, training, proning wā ngā tēs mā bā nā shakhtarā shī mē bā chās bā sē ngā tāng z dōkhar chāng yōng mā tōng nō khā yō chā nā bā khshīs dhī ngā tāng yā rēs dī shakhtarā shī zikir yōng mā nā yō kī di shaktarashi bi training pruning bi joks bi erika nga tildin bi praluk bi di nga tsuk jokshika nga ti sagyat pa mi maansu nisir nga chulu kushun la shaktarashi bi uksamna nga tsuk shep chi tang se nga tsuk zosta chi kabar gu shayin ju
1: Maksu ju shaktarashi bi nga chas ya malam nga ti gaun nga sung se nga ta plan parwar saka training ita mas ju
0: Maksu ju
1: training ita sa nga mala shaktarashi bi khu tem chi nga ta stone lang bachin spil lang bachin
0: Maksu ju
1: Next time po nga ti dir spil lang ta shaktarashi mardomo chachin farwari marishang फरवरी मार्च यानो प्लान पो चुक डोमिनेंट सिटी जाना दे नेम जिन को दे तने उन तंगा ते लाचा दी प्लान पो का चंग सपा से लोमा खाति मिनुगा नोन भाप सी खोचा तने खै यलदा यना जना यलदा जना खै सेंट्रल लेड जना खै दिमा यहा जने गिमा गिमा पोच बु बिना स्किलिंग आते बन चात पोच जिया कसा
0: स्किल यलदा उन चात और स्किल यलदा
1: चा पर स्किल यलदा उन चात ना गोय कना गाते खै पूरा कटिंग वटिंग बस शेप चो सिता से ताकि दी कयांग ঠিকার
0: ngati esa get kanun la khaskar stakji ge get bat ba kanun la de tok so chalak ri gen department ne tok chain su ki ngata kids ri gani anu ko haju ngata de tok chalak ri ara ri zere dwa ri zere yong chain su chana dun chat pi yal jok sun yantes nam sabat ju ki khaskar ngata da sa peon tang mi was pe nu mi mas mang mo cha di tok se chalak un me chas ba se plan plan ngata du khari ma thon haju khachi ge ara ri na khachi ge stare ri na ngata chate yang mal sa chi gan dimension chana lokso lokso malsani ka lokso so chat pinga ta chalak ri ge chas ba se haju chana jun sak ga chok zo sa chi ka kolcha jin chi ba se kolcha jin chas pi ming na yan ti dar na ha go program ri nam cha ju chi ba se jun kol ba sa ba ju
1: nga chi yana za di training program po maximum ma char gunar ba ju ya
0: kasa ba
1: son na ba lekin dyanu program ba no nga ti de ta minyo ma ju ya
0: kasa
1: ati maximum farmer un de training no yong mo ma bare ko ever kam chenu
0: kasa ona
1: yana za na de kan baki yana za na tool implement yana za na pura nga chi ma sa ga gat pe tool implement yo ma ndu
0: da
1: mahalle anu ek do খাস তাং তরে গাতা নমি মজা রুইন জি আতি নমি কাম চা ফারিস বিয়াচা কাম বেরেন দু ফারিস মানে পহলা কাম সকম এক পলিথিন চি চোক চি তাং সে পলিথিন এক দু দিন চি জাক পনা কাম সানা নমি খরেন জি দু ফারিস জানা জলদি গাতা জানু সেকন পনা বড়পু নে চিন জরুর সরক চিন
0: মেহরবানি সর মাকসি জোখান সম্মান আর দম মুলি পিন তাদিরি স্পেরি গাতি খাতুস পুজেন টপিক পুমনা দে চোক শো ব্রড টপিক চি সং জুদি আনস পেলে মানে মম মি সং ইন চা গাতি স্পেরি তন পু প্লান্টেশন ইন মেজি প্লান্টেশন পেনু গাতা খাকচিয়াং সং জু কি দুলা শাক্তরা শিক সে দু শেপ চি খোম হাজু চান এরি কেন দু টি ফ্রলুক্স বেদ কনসেপ্ট কি খাস কর গাতা দেরে দি প্রোনিং ইন বো বো গাতা গ্রাফটিং ইন দিয়া জিকরি ও মনাজু মিমাস মাহমু চি গা গাতে সে গাতে জি গাতি আলনি আকাশবাণী কারগিলি সেকেন্ড প্রোগ্রাম ইস্ট্রলি কা ইয়ান্তি গোয়তু না গাতি সাইন্টিস্ট সাহেবান ইন সং বারহাং গাতি প্রোগ্রাম এন জেরেন জুকি দি গ্রাফটিং বেল জক্স তরিকান হাজু চান এরি কেন সে চিক টিং আপটি গাতে ফ্রলুক্স বেদ জুকি চে জেবনা গাতং সিজন ইন সিন জু গাতি সেকেন্ড পানলা দিয়া zasum penuk ya shaktarashi bos grafting pruning bos chi banang de zasum pen khos bacha jinju chana grafting bil jok shiri kana ti problems ben ga sok jok shika grafting ba

0: আসসালামু আলাইকুম, আকাশবাণী কারগিলি কানা আছনমোনি প্রোগ্রাম পো ফ্রচুকপা আচাংয়াং ইয়ান্তি খিদমাতলা হাজির সংসেদ মাচি জুন আসসালাম পো ফ্রদমচান সংশিক ইয়ালেরিন মচ আছনমোর দেয়ামায়ত ইয়ান্তাং সাক গারগার জুকসিয়ত না নান মেছন মেদি আরগা মোসন মনাম বু জুকসে দুকতুক ছানা দিঙে ইংাতি প্রোগ্রাম পেয়ানুক সাবাসনা লাঙাস ইংাতি ওয়ান স্টপ সেন্টার সিকিম ইয় দিসকোলা ইয়ান্তি খিদমাতলা স্পেরা সুমজের বিফ্রালুকস পায়েত ইয়াং দেরগ্যাব না ইংাতি সুটেরাং দিকা মেরাম আশিয়ে মালক কিসকে জুসে খিয়সত খোয় কানা ইংাতি ngatang bomun rang ekang meka lang spe mingna chibar goshin de skola yan ti khanmal la ti swegang project pi phraluks bet kasani chana di one stop center pozer na kato du ek marka shi inchuk gao zerna phese sang bomun ni mingna du chos inchuk chana di malse ka phroma chi ke rokh sun bomun la thoba chu phese sang de bomun la gaon la khon kata sha du chi khon ga chuk mushkila chu ik son syod na kato don di one stop center pi ka hal cha chuk ছানা দি ওয়ান স্টপ সেন্টার পো কা বোমুল্লা কানুনি রকসং থবা চুক ইয়াদে চসলা খোঁয়া তেলুকসি ইন্না ইয়া নাফসিয়াতি জেরে জেসে কি কাউন্সিলিং জেরে দুন সা ইয়াং সামা জি রকস দুন গাংমা খোঁয়া থকসি চিগি ইয়োগা দুন দুন গাংমা থবা চুক ছানা ডাকসংাতি দি ওয়ান স্টপ সেন্টার ইস বোমুন লাগা চু রকসে জেনা কাতু চিগিরে সিনা খোঁয়া দি মেডিকালি হেল্প ইয়ানি খোঁয়া আতাঙা গা চুক দেলুকসি স্কোর লাং আতাঙান মেলু স্পেমি না কাচু রকসির গোস না কাতো ইয়া চিক চিগা হুন মেলা হাদিসিক সংসে ফোক না কাতো দোন লা এলাজ বাচা দে জখমি ছাকানুলা এলাজ বাচা ইয়াং খোঁয়া মুফুত কাচুক স্মান থাং রির গোস না কাতো দো দি ওয়ান স্টপ সেন্টারি মালসে কানা খোঁয়া থবা চুক দে রকস বো দিয়াচলা ইং সিরে সিনা বোমন লা কানুনি রকস থবা চুক লিগাল এড জেরে ওয়াকিল গোসেওত না ইয়া খোঁ গাছুক কানুনি মাসরা রির গোসেওত না কাতো দো দি ওয়ান স্টপ সেন্টার ফিকা আতি বোমনি ফিয়া মুফুচ্চাং আদিয়াং রিনচি মেত পা দুন থবা চুক দিয়াচা খোঁয়া পুলিশ রকস গড় না কাতো খোঁ গাছুক শিকায়া চিক ধারাজ বাচা ইন না কাতো পুলিশ সিটে না খোঁ গাছুক রকস গোসিন না কাতো দো ইয়াং মুফুল্লা চাং রিনচি মেত পা চাং জিসমো ডকস মেগ মেত পা দো চা উমেন সেল জেরে ইয়াং ফেসিও দো নিকা বোমো খরা অচিনচু পুলিশ বোমে পুলিশ লা রাঙে গাছুক শিকায় দিগত না কাতো দো জের ব্যাঙিয়ানের ছানা দি ওয়ান স্টপ সেন্টার পিকা দি রকসং থপচাস ইনচুক দেশলা খোঁয়া খানমা চিক চিক দু চসলা নাফসিয়াতি মাসরা জেরেত গাওলা কাউন্সিলিং জেরে জেরে তাং ছানা চিক চিকা জেহিনী দাবা সংসে খোয়া মানা টেনশন সংসে ইয়ত খোয়া দু ইঞ্চে বিমিং না খোয়া কাউন্সিলিং দি ওয়ান স্টপ সেন্টার পিকা থবা চুক দেশগা শেল্টার খোয়া মালসেগা চিক চিক মানা নাঙা তাসা দু ছে চিক চিয়া খোদা না খাস্তা হা গান নামিক ইনিয়াত নাগা জিং সিক সংসে খোয়া দাক পোজ নাং না ফিংস্তাং না ইয়া নাঙা জান খোয়া ফিস্তেগা ফিংস্তাং সে খোয়া দুকসিক মাথব না কাতো খোয়া দিকে শেল্টার তাং মাচুক ইয়ানি দি ওয়ান স্টপ সেন্টার পিকা খোয়ার দমো বাসে লেখমো মালসে খোয়া দুকসাং দিকা থবা চুক ছানা দি দি ওয়ান স্টপ সেন্টার খুরি তোন পোখরাং দিয়া ইনসু কি বোমুন লা গ্যোসপা ইয়াং খোঁয়া গ্যোসপা ইয়াং মোকাম্মাল রকস থবে মিংনা দি ওয়ান স্টপ পো চোস ইনসুক তা কি খোঁয়া দি বোমুন লা দু মেহসুস ছকি ইংরাং মেহফুজ ইয়ত হা দি মালসে কা ইয়াং আরং দি মালসে কা নাং ইনসাপ থপ চা দুক জেরে খোয়া দি তাকস পাহা চিনসুক দি ওয়ান স্টপ সেন্টার পেকানা ছানাং আতাং গা বমে গার গোসা ছানা কাতো দি ওয়ান স্টপ সেন্টারি খুনি নাম্বার চৌ চিন্দু নাম্বার পো যাক চা ইয়া মেন না কাতো দি ওয়ান স্টপ সেন্টার পেকা সংসে খুন খুন লাগা চুর রকসির গোসাওত না কাতো দুই নিকানা রকস চালচা কাসানিং ইসপেরা দেখা যাক সে ইয়ান্তাং সুপাটি সুইক প্রচুগে ছানাং আতি সুটেরাং দিকা ম্যাডাম আশিয়া মালোস কিউ জুসি খেউসাদ আসসালামু আলাইকুম
1: ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ